ফ্রেন্ডস টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটাক দিলসা দিল তক সাথে কুহতি না ওল্ড ইজ গোল্ড শুনে দেছি সেই এভরগ্রিন ওয়ার্ল্ডস হিন্দি সঙ্গ ব্যাক টু ব্যাক এনজয় করুথান্তু কানেক্টেড হয়ে রয়েছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটাক দিলসা দিল তক সাইতা।

ফ্রেন্ডস, টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম ডেনবকটাক দিলসে তিলতাক। দেখন্তু না কথা হে হেউ, সময় আসি দিন 12টা বাজি সারিলাণি। হ সাথী, সময় বি কাহাকু অপেক্ষা করে, সে তা বটরে গড়ি চলে, কেবল তা সহিত আমকু তাল দেই আগকু যিবার অছি। কিন্তু সাথী, বর্তমান সময় হয়েছে আপনার ফেভরিট শো কিছি কথা কিছি গীতর, যেটি আমি ঢের সারা কিছু মিঠা মিঠা কথা হওয়া, মিঠা মিঠা গীত মধ্য শুনেবি। সুজাতা আছে আপনার সহিত, মিঠা মিঠা গীত শুনেব, মিঠা মিঠা কথা মধ্য হব, সেইটি কনেক্টেড হয়ে রয়ে থাকে 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিলসে তিলতক সহিত।

ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিলসা দিল তক সো চলে কিছু কথা কিছু গীত।

Shanti, 100.4 Akashvani FM Rainbow Katak Dil Se Dil Tak. মাল্টি স্টারর ফিল্ম বিষয়ে কথা বাও আমার আকবর আন্তনি না শুনে কেমতে হয়ে পারিব ডেফিনেটলি 1977 মসিহারে রিলিজ হয়েছিল ফিল্ম যেথে আমি দেখিপারিছু বিনোদ খান্না ঋষি কপুর অমিতাভ বচ্চন নিতু সিং পরবিন বাবি শবানা আজমি নিরূপা রয় এবং প্রাণক ভি বহু বড় বড় স্টার মান ফিল্ম যেত দমদার ফিল্মর স্টোরি যেত দমদার স্টার মানে সেত দমদার আিল্ম র ইনকম মধ্যে সেটি দমদার তবে ফিল্মটি খালি মল্টি স্টার নুহে এর গীত মধ্যে বহু জবরদস্ত অল্টি সিঙ্গর গীত মধ্যে অনেক শুণবা তা ভিতর এই টাইটল ট্র্যাক

প্রিয় টিপি এনওডিএল বিজুলি উপভোক্তা, আপনার জানান্তি কি এবে 25 বর্ষ পাই বিজুলি বিল চিন্তার মুক্তি। পিএম সূর্য ঘর যোজনার মাত্র 1875 টাকা দেই। আজ্ঞা হ্যাঁ, মাত্র 1875 টাকায় নিজ ছাত উপরে সোলার প্যানেল বসান্তু এবং বর্ষক 5000 টাকা পর্যন্ত সঞ্চয় করন্তু। আজি হি 1800345678 কিংবা 1912 রে যোগাযোগ করন্তু।

টিউন করি শুনতি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক অভুলা স্মৃতির পরবর্তী গীত শুনে পারিবে ফিল্ম বন্দিনী রু গীতটি গাইছেন লতা মঙ্গেশকর।

করে সন্ধি 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটক দিল সে দিল দেখ রেনবো এসএমএসরে পরবর্তী মেসেজ করিছন্তি সোমনাথ সাহু পট্টামুন্ডাই কেন্দ্রাপড়ারু লেখুছন্তি নমস্কার জয় জগন্নাথ আপনাদের মধ্যে নমস্কার জয় জগন্নাথ লেখুছন্তি প্রেজেন্টেশন অফ ইভিনিং ট্রান্সমিশন ইজ সো মচ ফ্যাবুলাস সো স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার অ্যাপারেন্টলি আরজে কুইন সুদীপা ম্যাম বহুত বহুত ধন্যবাদ আপনাদের ভালো পাইবা এবং আশীর্বাদ পাই পরবর্তী মেসেজ করিছন্তি কিশোর পাণি খারবেলনগর ভুবনেশ্বর শুনিদবা সেমানক মনপসন্দর গীত স্টে টিউন

টিউন করি সন্ধি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল তাক রেইনবো এসএমএস রে পরবর্তী মেসেজ করি সন্ধি দুর্গা প্রসাদ দলাই পারেশ্বর সাহি জোব্রা কলেজ স্কোয়ার কটক রু গুড ইভিনিং জনাই সন্ধি আপনাকু মধ্যে ভেরি গুড ইভিনিং পরবর্তী মেসেজ করি সন্ধি আভাস সেন রাজকুমার ভরদ্বাজ বিমল শ্রীবাস্তব মনীষ শর্মা অলিসা আপা তমনা রেড্ডি রাজদীপ রায় রুচিকা রায় টাটা স্টিল প্লান্ট রু ডেডিকেট করেছেন্তি তাঙ্কো গীত টুনা ভাই রমেশ ভাই উর্মিলা আপা মুনা ভাইঙ্ক পাইঁ গুড ইভিনিং নমস্কার জয় জগন্নাথ জনাইছেন্তি আপনাকু বি ভেরি গুড ইভিনিং নমস্কার জয় জগন্নাথ শুনিদেবা সেমানঙ্ক মনপসন্দর গীত

ଜମ୍ମୁ କାଶ୍ମୀର ଅଞ୍ଚଳରେ ଇସ୍ଲାମାବାଦ ବିରୋଧୀ ପ୍ରଦର୍ଶନ ଯୋଗୁଁ 600ରୁ ଅଧିକ କର୍ମୀଙ୍କୁ ଗିରଫ କରାଯାଇଛି। ଏହି ଘଟଣା ନେଇ ଲଣ୍ଡନରେ ବସବାସ କରୁଥିବା କାଶ୍ମୀରୀ ଅଧିବାସୀମାନେ ବିକ୍ଷୋଭ ପ୍ରଦର୍ଶନ କରିଛନ୍ତି। ଆକାଶବାଣୀର ଦ୍ୱିଭାଷିକ ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପବ୍ଲିକ୍ ସ୍ପିକ୍ରେ ଆଜି ରାତି 9:30 ଡିଜିଟାଲ୍ ଇଣ୍ଡିଆ ପ୍ରଯୁକ୍ତିବିଦ୍ୟା ମାଧ୍ୟମରେ ନାଗରିକଙ୍କୁ ସଶକ୍ତ କରିବା ଶୀର୍ଷକ ଆଲୋଚନାର ପ୍ରଚାର କରାଯିବ। ନୂଆଦିଲ୍ଲୀ ସାଇବର ସୁରକ୍ଷା ବିଶେଷଜ୍ଞ ଗୁଲସନ ରାୟ ଆଲୋଚନାରେ ଅଂଶଗ୍ରହଣ କରିବେ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମୟରେ ଶ୍ରୋତାମାନେ ସେମାନଙ୍କ ପ୍ରଶ୍ନ ପଚାରିପାରିବେ। ଏଥିପାଇଁ ସେମାନଙ୍କୁ 01 2371 711 2331 4441 এবং 2371 711 0 নম্বরক ডায়াল করিবাকু হেব। এহা ব্যতীত শ্রোতামানে 9289094044 নম্বরক হোয়াটসঅ্যাপ এবং সামাজিক গণমাধ্যম এক্স রে হ্যাশট্যাগ আস্ক এয়ার মাধ্যমে প্রশ্ন পচারি পারিবে। ভারতীয় পানিপাগ বিভাগ পক্ষরু ওড়িশা সমেত গুজরাট, কোঙ্কণ, গোয়া, ছত্তিশগড় এবং কেন্দ্রীয় মহারাষ্ট্রে আজ প্রবলরু অতিপ্রবল বর্ষা নেই রেড আলার্ট জারি করা যাইছি। বিভাগীয় সূচনা অনুযায়ী অতিপ্রবল বর্ষা হওয়া নেই ওড়িশার 7টি জেলা পাই আজ রেড আলার্ট জারি করা যাওয়া সহ কতক স্থানের স্কুল ছুটি ঘোষণা করা যাইছি। অপরপক্ষে আসন্তা 4 দিন মধ্যে দেশের অন্য অঞ্চলকু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হওয়া নেই পাগ অনুকূল রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানের বর্ষা লাগি রহিবা সহ ପ୍ରବଳ ବର୍ଷା ହେବା ନେଇ ସତର୍କ ସୂଚନା ଜାରି କରାଯାଇଛି। ଅଷ୍ଟ୍ରେଲିଆ ଆଇସିସି ମହିଳା ଟି ଟ୍ୱେଣ୍ଟି ବିଶ୍ୱକପ୍ ବିଜୟୀ ହୋଇଛି। ଗତକାଲି ଲଣ୍ଡନର ଲର୍ଡସ୍ଠାରେ ଅନୁଷ୍ଠିତ ମ୍ୟାଚ୍ରେ ଅଷ୍ଟ୍ରେଲିଆ 7 ୱିକେଟ୍ରେ ଇଂଲଣ୍ଡକୁ ପରାସ୍ତ କରିଛି। ଅଷ୍ଟ୍ରେଲିଆ ଟସ୍ ଜିତି ବୋଲିଂ ପାଇଁ ନିଷ୍ପଭି ନେବା ପରେ ଇଂଲଣ୍ଡ ପ୍ରଥମେ ବ୍ୟାଟିଂ କରି ନିର୍ଦ୍ଧାରିତ 20 ଓଭରରେ 4 ୱିକେଟ୍ ବିନିମୟରେ 150 ରନ୍ ସ୍କୋର କରିଥିଲା। ଜବାବରେ ଅଷ୍ଟ୍ରେଲିଆ 17 ଓଭର ଗୋଟିଏ ବଲ୍ରେ 3 ୱିକେଟ୍ ବିନିମୟରେ 153 ରନ୍ ସ୍କୋର କରିଥିଲା। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ପୁଣି ଥରେ। ଆଜିଠାରୁ ଇଣ୍ଡୋନେସିଆ, ଅଷ୍ଟ୍ରେଲିଆ ଓ ନ୍ୟୁଜିଲାଣ୍ଡ ଗସ୍ତରେ ଯିବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ନୂଆଦିଲ୍ଲୀରେ ଆଜି ସମବାୟ ମନ୍ତ୍ରଣାଳୟର 5ମ ପ୍ରତିଷ୍ଠା ଦିବସ ସମାରୋହରେ ଯୋଗଦେବେ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଅମିତ ଶାହା। ଶ୍ରୀରାମ ଜନ୍ମଭୂମି ତୀର୍ଥକ୍ଷେତ୍ର ଟ୍ରଷ୍ଟର ଆଜି ଅନୁଷ୍ଠିତ ହେବ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବୈଠକ। ଓଡ଼ିଶା ସମେତ ଦେଶର ବିଭିନ୍ନ ରାଜ୍ୟରେ ଅତିପ୍ରବଳ ବର୍ଷା ହେବା ନେଇ ପାଣିପାଗ ବିଭାଗ ପକ୍ଷରୁ ରେଡ୍ ଆଲର୍ଟ ଜାରି। ଏବଂ ଆଇସିସି ମହିଳା ଟି ଟ୍ୱେଣ୍ଟି କ୍ରିକେଟ୍ ବିଶ୍ୱକପ୍ ଟାଇଟଲ୍ ହାସଲ କଲା ଅଷ୍ଟ୍ରେଲିଆ। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।

শুনুন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দল সে দল তক শো চালিছে রেইনবো এসএমএস রে চলন্ত দেখিবা পরবর্তী এসএমএস কেউ কোট লিখুছন্তি এবং কোন লিখুছন্তি এই এসএমএস আসুছে সেক্টর 13 সিডিএ কটক রু সুরক্ষা সহায় সহযোগ ভবন রু লিখুছন্তি আমাকো ডম্বরুধর রথ শর্মা শুণবাকু চাইছন্তি অলকা আগ্নিক এবং মুকুল আগ্রওয়াল কণ্ঠরে দিল তেরা আশিকু কম সে কম ইতনা কাহা হতা গীতটিকে শুণবাকু চাইছন্তি এবং সমস্ত গুড মর্নিং কুচার সমস্ত শ্রোতা এবং সমস্ত স্টাফ মানুষ নিহতি ভাবে আপনার মনপসন্দ গীত মু আপনার শর্ট শুণেবি চলন্তু পরবর্তী এসএমএস আড়ক বড়া এই এসএমএস করছেন প্রমোদ কুমার সাহু ডিহ সাহি কাদুয়াপড়া জগৎসিংহপুর শুণবাকু চাইছেন ইয়ে বন্ধন তো করণ অর্জুন চলচ্চিত্র আপনার মনপসন্দ গীত আপনার পাখে খুব শীঘ্র মু পৌঁছাচ্ছি চলন্তু শুনে নেওয়া ব্যাক টু ব্যাক এই দুটি বিউটিফুল ট্র্যাক কু

তবে বন্ধু, আজ আমি কলাকার সোরে কথা হচ্ছে জুনিয়র বচ্চন মানে অভিষেক বচ্চন বিষয়ে। বলিউডর লেজেন্ডারি আক্টর অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনক পুয় হচ্ছেন অভিষেক বচ্চন। 5 ফেব্রুয়ারি 1976 মুম্বাই জন্মগ্রহণ করতে অভিষেক। উভয় বাপা ও মা সফল অভিনেতা থাকার অনুপ্রাণিত হয়ে পিলাদিন হি অভিনয় তাঁর দুর্বলতা রয়েছে। পাঠপড়া সরিবা পরে সে নিজ অভিনয় জীবন আরম্ভ করে মশিহা 2000 সে পাদ দিয়ে বলিউড জগতরে। রিফ্যুজি চলচ্চিত্র মাধ্যমে সে নিজ বলিউডর জার্নি আরম্ভ করে।